0: କଣ୍ଠଦାନ କରିଥିଲେ ଚିତ୍ତରଞ୍ଜନ ଜେନା, ପ୍ରୀତିନନ୍ଦ ରାଉତରାୟ, ଅନନ୍ତ ଚରଣ ମିଶ୍ର, ଅଞ୍ଜଳି ମିଶ୍ର, ଶରତ କୁମାର ନାୟକ ଏବଂ ସୁସ୍ମିତା ଶୁଭଶ୍ରୀ ଭଞ୍ଜ। ଗୀତ ରଚନା କରିଥିଲେ ବୈଷ୍ଣବ ପାଣି, ସୁଜାତା ମହାନ୍ତି, ମୁରଲୀଧର ସାହୁ, ନଗେନ୍ଦ୍ର ମହାପାତ୍ର, ପ୍ରଫୁଲ୍ଲ ପଟ୍ଟନାୟକ ଏବଂ କ୍ଷୀରଚନ୍ଦ୍ର ପୋଥାଳ। ଆଲେଖ୍ୟ ଏବଂ ଉପସ୍ଥାପନାରେ ଥିଲେ ନିବେଦିତା ମିଶ୍ର।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আগাসমণি কটক প্রচার করছু অনুচিন্তা, নিবেদন করিছেন রত্নাকর চয়নী।

ইচ্ছায় বেনি স্বয়ং লীলা যার পতিত পাবন অর্থে প্রাসাদু বাহার শ্রীজগন্নাথ মহাপাবনর স্বরূপ কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জঙ্ক ভাষারে মহাপ্রভু জগন্নাথ হি পতিত পাবন শ্রীক্ষেত্র মর্ত্যবৈকুণ্ঠ ভক্তি মুক্তি মোক্ষপ্রদ ক্ষেত্র এঠাকার আরাধ্য দেবতা স্বয়ং পতিত পাবন তাঙ্ক মন্দির পতাকা বি পতিত পাবন এ ক্ষেত্রকু মধ্য লোকে কহন্তি পতিত পাবন ক্ষেত্র যুগে যুগে এই পরম কারুণিক নিজর পতিত পাবন নামকু সার্থক করি আসিছন্তি নানা ভাবরে উৎকলীয় ধর্মতত্ত্ব অনুসারে শ্রীজগন্নাথ অবতারী দশ অবতাররে পরম ব্রহ্ম জগন্নাথ হি মূল পরম পুরুষ মৎস্য অবতাররে সে বেদর পাবনকর্তা কুর্মরে কুর্মনিধি পাবনকারী বরাহ অবতাররে ধরণীর পাবক নৃসিং অবতাররে ভক্তর পাবক বামন অবতাররে দৈত্যর পাবনকারী সেইপরি বৌদ্ধ অবতাররে ধর্ম ও সামাজিকতার পাবনকর্তা এবং কলঙ্কি অবতাররে ম্লেচ্ছমানকু পাবন করিছন্তি কালে কালে সে পতিতমানক পাবকত্বরে মহিমামণ্ডিত জনচেতনার আদিমতম উৎসরে পতিত সবর রাজা বিশ্ববসু পূজিত সে হচ্ছেন গণদেবতা আর্যতর পতিত জাতির উপাস্য দেবতা শ্রীক্ষেত্রকু আসি রত্নবেদী অধিষ্ঠিত হয়ে পরম কারুণিক রূপে পূজা পাইলে তথাপি রাজা প্রজা ও ভক্ত সন্থঙ্ক দৃষ্টিরে সে পতিত পাবন গজপতি রাজা পুরুষোত্তম দেব পঞ্চদশ শতকরে তাঙ্ক মুক্তি চিন্তামণি গ্রন্থরে কহি উঠিছন্তি পতিতানাং পতিতোহম তুমেব পাপহারক পাবন পুরুষ দেহি নিশ্চলাং ভক্তিমে বিভো পতিত পাবন প্রভু শ্রীজগন্নাথ স্বয়ং এই দারুব্রহ্ম পরম পুরুষঙ্কু রত্ন সিংহাসনের দর্শন কলে কোটিয়ে যজ্ঞর ফল মিলে রথরে এই মহাপাবনকু দেখিলে জন্মমূর্তুর দেহলি পুনর্জন্ম আউ হুয়ে নাহি জগন্নাথক রথযাত্রা হি পতিত পাবন যাত্রা এহা সত্ত্বে শ্রীমন্দিরর পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বার গুমুটর উত্তরপটে প্রতিষ্ঠিত পতিত পাবন শ্রীজগন্নাথঙ্কর বিগ্রহ এহা এক রহস্যময় রীতি বলি মনে হুয়ে কেতক কহন্তি পতিত পাবন পরম্পরা অতি প্রাচীন শ্রীমন্দিরর ভোগমণ্ডপ দ্বার সম্মুখে থিলা বৌদ্ধমূর্তি সদৃশ বিগ্রহকু পূর্বে পতিত পাবন কুহাযাউথিলা জাতি বর্ণ ধর্ম ভেদ বড়িবারু সমস্তে সেঠাকু যাইপারিলে নাহিঁ খ্রিস্টাব্দ 1448 রাজা পুরুষোত্তম দেব শ্রীমন্দিরর বাহার বেড়া নির্মাণ কলা পরে সিংহদ্বার গুমুটরে পতিত পাবন বিগ্রহ স্থাপনা করিথিলে মাত্র আউ এক মত মাধলা পাঞ্জিরু মিলে এহা অধিক প্রামাণিক মনে হুয়ে ভূইবংশর গজপতি রাজা দ্বিতীয় রামচন্দ্র দেব নবাব সুজা খাঙ্ক কন্যা রেজিয়াঙ্কু বিবাহ করি ধর্মান্তরিত হইথিলে সে হাফিজ কাদর বেগ নামরে পরিচিত হেবারু তাঙ্কু মন্দির প্রবেশ নিষিদ্ধ থিলা সে অত্যন্ত জগন্নাথ ভক্ত থিলে শ্রীজগন্নাথঙ্ক সেবা ও দর্শন নপাইবারু

শ্রোতা বন্ধু, জুলাই 22 তারিখ প্রতিবর্ষ এই দিন ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজির প্রয়াসে সমগ্র বিশ্বরে বিশ্ব মস্তিষ্ক দিবস পালন করা যাইথায়। মানব শরীরের সবুঠারু জটিল চমৎকার এবং অমূল্য অঙ্গ হেউছি মস্তিষ্ক। আমার চিন্তা, স্মৃতি, ভাবনা, নিষ্পত্তি নেবার ক্ষমতা এবং শরীরের প্রত্যেক কার্যকু এই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। ইহার সুস্থতা হি সুস্থ জীবনর মূল আধার। এই বিষয়ে আমি আগুক আহরি জাঁয়া। এবার আসুন শুনে নেওয়া ধনরে রাখবু শপথ মোর কথাচিত্র গীতটি গাইছেন নিবেদিতা। গীত রচনা বিজয় মল্ল এবং সঙ্গীত সংযোজনা শান্তিরাজ খোসলা।

0: নমস্কার, জয় জগন্নাথ, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু। সোনেলি সন্ধ্যার এই অপূর্ব মুহূর্তে আমি আসি পৌঁছি সারি আপন ঢের সারা খটামিঠা কথা হওয়া, তবে আেরি নকি চলন্ত আরম্ভ করা আজর যুববাণী প্রেরণা কার্যক্রম কু। আজ উপস্থাপনার অছু আমি আপনার যুবসাথী মু সিপ্রা
1: আউ মু অঙ্কিতা। আরে জাণিছ সিপ্রা, কালি না অফিস আসিলা বেলে দেখিলি গোটে ভোগ সামগ্রী দোকানের জন মৌসা বসিকি রেডিও শুণুচান। আশ্চর্যর কথা, এই বয়সের বি সে আজ পর্যন্ত রেডিও কু প্রাধান্য দেউচান।
0: আরে অঙ্কিতা, তুমি আমার যে পুরী রাম মন্দির কথা কৌচ কি?
1: আরে হ্যাঁ হ্যাঁ
0: আরে হ্যাঁ, মু পরা যেতেবেলে রাম মন্দির কু আসে মৌসা সবুবেলে রেডিওটি কু শুণু থাকে। আও জানিছ সবুঠারু মজা কথা হচ্ছে, গোটে দিন মানে যুববাণীর গোটে অধ্যায় কু মৌসা শুণুলে, মানে মতো সেটি এতে খুশি লাগিলা তাহা কথার বি কহিবনি।
1: আরে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কহিল। আচ্ছা সিপ্রা, এই রেডিও কথা আসলে তুম মনক গোটে প্রশ্ন আসে নি কি রেডিও কেবে প্রসারণ হইছিল আও কাহিকি হইছিল?
0: নিশ্চয় ভাবরে আসিবনি কেমতি কহুন?
1: তাহলে সেই বিষয়ে যদি আমি আমার শ্রোতা বন্ধুক সহ টিকে আলোচনা করে নিতে তাহলে কেমতি হুঁতা?
0: বহুতই ভালো হুঁতা, আমার শ্রোতা বন্ধু মানে মধ্য এ বিষয়ে অনেক তথ্য জানি নেবে।
1: তবে বন্ধুগণ, প্রত্যেবর্ষ জুলাই 23 তারিখ মানে আসন্তা কালি কু আমি পালন করিথাও ভারতীয় প্রসারণ দিবস। 1927 মসিহারে এই দিন ভারতের প্রথম রেডিও প্রসারণ আরম্ভ হয়েছিল। পরে আকাশবাণী দেশের সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর এক বিশ্বস্ত মাধ্যমে পরিণত হল।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, রেডিও কেবল খবর নুহে, এহা হেউচি ভাবনার এক সুন্দর সেতু। প্রাকৃতিক বিপর্যয় হেউ কি চাষীঙ্ক পাই সুন্দর পরামর্শ হেউ, সংস্কৃতি হেউ কিংবা আমার কলা সঙ্গীত হেউ, রেডিও সবুবেলে লোকঙ্ক পাখেরে রহিছি আও আগুকু মধ্যে নিশ্চয় ভাবরে রহিথিব।
1: তবে আজির ডিজিটাল যুগরে মধ্যে রেডিও তাহার সরলতা, বিশ্বসনীয়তা ও লোকমানক সহ আত্মীয় সম্পর্ক পাই সমান ভাবে লোকপ্রিয়।
0: আচ্ছা অঙ্কিতা, কথাবার্তা তো হেলেনি, কার্যক্রম প্রারম্ভ রু গোটে গীত শুনি নেলে কেমিতি হুয়ান্তা?
1: বহুতই ভালো হুয়ান্তা। তবে শ্রোতা বন্ধু, আউ ডেরি নকরি চলন্তু শুনি নবা এই গীতটি।

0: শ্রোতা বন্ধু, রেডিও হচ্ছে এক শব্দ, কিন্তু এর সাথে যোড়ি হয়ে রয়েছে কোটি কোটি লোকঙ্ক স্মৃতি, সকালের ভজন, দিনর খবর, সন্ধ্যার সঙ্গীত, আর কৃষক মানক পাই গুরুত্বপূর্ণ পরামর্শ, পিলাঙ্ক পাই কাহিনী, এ সবুর নাম হচ্ছে রেডিও।
1: ঠিক কহিলে অঙ্কিতা, আজির মোবাইল ও ইন্টারনেট যুগরে মধ্যে রেডিওর সেই আত্মীয়তা কেবে বি কমে না, কারণ রেডিও কেবল সূচনা দিয়ে না বরং মানুষের মনকু সুন্দর ভাবে ছুঁই থাকে মধ্যে।
0: আউ আপন মান তো জানিথিবে, আম আকাশবাণীর মূল মন্ত্র হেউচি বহুজন হিতায় আউ বহুজন সুখায়, অর্থাৎ সমস্তক কল্যাণ ও সমস্তক সুখ পাই প্রসারণ। এই আদর্শক নেই দশন্ধি ধরি আকাশবাণী দেশর সেবা করি আসছি।
1: স্বাধীনতা সংগ্রাম সময়ের রেডিও জনসাধারণ মধ্যে এক সচেতনতা সৃষ্টি করেছিল। স্বাধীনতা পরে দেশর বিকাশ, শিক্ষা,

0: রথযাত্রার সন্ধ্যা দর্শন সমাজের একতা সমানতা ও সহযোগর ভাবনা সৃষ্টি করে থাকে। সমস্তে একাঠি হয়ে আমি প্রভুঙ্কর দর্শন করু। বসুধৈব কুটুম্বকমর আদর্শক প্রতিফলিত করে থাও। সন্ধ্যা দর্শনরে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যক্রম, ভজন, ওড়িশী সঙ্গীত, ওড়িশী নৃত্য এবং লোককলা বিভিন্ন মঞ্চে পরিবেশন করা যাই থাকে। আউ যাকে আসন্তকালের সন্ধ্যাকে আহুরি অধিক আকর্ষণীয় করে রাখি থাকে। সন্ধ্যার সে শীতল পবন, দীপর আলোক, মন্দিরর ঘণ্টধ্বনি, ধূপর সুগন্ধ ও প্রভুঙ্ দিব্য মুখমণ্ডল মিশি এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করে থাকে। অনেক ভক্ত এই সময়ের নিজ জীবনর সুখ, শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব কল্যাণ পাই প্রার্থনা করে থাকে। আড়ব মণ্ডপর সন্ধ্যা দর্শন ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্য, ভক্তি পরম্পরা ও জগন্নাথ সংস্কৃতির এক অমূল্য অংশ। এহা কেবল এক ধার্মিক উৎসব নুহে শ্রোতা বন্ধু, বরং এহা সামাজিক সমন্বয়, মানবিকতা, সহযোগ ও এক উৎসবর জীবন্ত প্রতীক। আড়ব মণ্ডপরে রথযাত্রার সন্ধ্যা দর্শন প্রত্যেক ভক্তঙ্ক জীবনরে এক অমূল্য অনুভূতি। এই দর্শন মনকু শান্তি, হৃদয়কু ভক্তি আর জীবনকু সকারাৎমক দিগ প্রদান করে থাকে।
1: শ্রোতা বন্ধু, সন্ধ্যা দর্শনরে কেবল আখি নুহে মন মধ্য প্রভুঙ্ক ভক্তিরে নিমগ্ন হয়ে যায়। ঘণ্ট, শঙ্খ, মৃদঙ্গ, ঝাঞ্জ, মধুর ধ্বনি সহিত ভজন ও সংকীর্তন সমগ্র বড়দণ্ডকু ভক্তিময় করে দিয়ে হরি বোল ও জয় জগন্নাথ ধ্বনিরে চারিআড়ে এক আধ্যাত্মিক শক্তির অনুভব হুয়ে। সন্ধ্যা আরতি এই দর্শনর প্রাণ। অনেক ভক্ত মানক আখিরে লুহ আসিযায়। আউ রথযাত্রার সন্ধ্যা দর্শন আমাকে এ শিখায় যে জীবনরে ভক্তি, নম্রতা, প্রেম ও সেবার মূল্য সবুঠারু বড়। মহাপ্রভু জগন্নাথ সমস্তঙ্কর প্রভু, সে কাহাকু ছোট কিংবা বড় ভাবন্তি নাহিঁ। এই সন্দেশ আজির সমাজ পাইঁ অত্যন্ত প্রাসঙ্গিক। আউ এই দর্শন ওড়িশার কলা, সংস্কৃতি ও ঐতিহ্যর এক জীবন্ত পরিচয়। দেশ বিদেশর আসুথিবা পর্যটক মানে এই দিব্য দর্শনকু দেখি আকর্ষিত হুয়ন্তি এবং জগন্নাথ সংস্কৃতির মহানতাকু অনুভব করন্তি। আচ্ছা সিপ্রা, গোটে কথা পচারিবি? এই টিকি পূর্বরু আমি কথা হচ্ছিলে আসন্তকালি সন্ধ্যা দর্শনর মহোৎসবরে অনেক সাংস্কৃতিক কার্যক্রম হব, তেবে তোমার কোটি কিছু নৃত্য পরিবেশন অছি না নাহি?
0: আরে হ্যাঁ, রহিবনি কেমতি, মহাপ্রভুঙ্কর এই দিব্য দিন মানে সন্ধ্যা দর্শন মানে আসন্তকালি মোর তো ওড়িশী কার্যক্রম রয়েছে। আও জানিছ, মু সবুবেলে চাহি বসি থাই রথযাত্রা কেবে আসিব, আও মু মো মহাপ্রভুঙ্ক পাই টিকে ওড়িশী নৃত্যকু সমর্পি দেবি, তাঙ্ক সম্মুখরে নৃত্য সেবা করি। কারণ বিভিন্ন মঞ্চরে মু নৃত্য পরিবেশন করে সত, কিন্তু মহাপ্রভুঙ্কর সে বড়দাণ্ডরে মহাপ্রভুঙ্ক সম্মুখরে নৃত্য পরিবেশন করিবার ভক্তি হি নিয়ারা।
1: সত্যরে সিপ্রা, তুম কথা শুনি না বহুত খুশি লাগিলা।

0: শ্রোতা বন্ধু, কোটি ওড়িয়ার মৌড়মণি মহাপ্রভু শ্রীজগতরনাথ জগন্নাথঙ্কর অসীম কৃপা সমস্ত উপরে বর্ষিত হেউ এবং বিশ্বরে শান্তি, ভ্রাতৃত্ব ও মঙ্গল প্রতিষ্ঠিত হেউ। এই সুন্দর বার্তা সহ আজর কার্যক্রমকে শেষ করিবার সময় মধ্যে হয়ে গলানি। তবে আজর কার্যক্রমটি কিপরি লাগিছি আপনকর বহুমূল্য মতামত আমাকে চিঠি লিখি জনাইবা পাই বিলকুল বি ভুলিবে নাহি। আমাকে চিঠি লিখি জনাইবার ঠিকানাটি হেউছি যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001।
1: শ্রোতা বন্ধু, আপনার আপনার মূল্যবান মতামত আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইবা পাই আমার ফোন নম্বরটি লিখি রাখন্তু। আমার নম্বরটি হেউছি 9437037892।
0: শ্রোতা বন্ধু, যুববাণী সহ আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ মোবাইল ফোন মাধ্যমে সহজে লাইভ শুনিবা পাই বর্তমান হি নিজ ফোনে ডাউনলোড করে নিয়ন্তু নিউজ অন এআইআর অ্যাপ।
1: শেষে প্রভু শ্রী জগন্নাথঙ্কর কৃপা সমস্ত উপরে সদা বর্ষিত হেউ এই কামনা সহিত আজর কার্যক্রমর বিদায় নেউছু আমি আপনার যুবসাথী মু অঙ্কিতা
0: আউ মু সিপ্রা
1: রহুছু।
0: নমস্কার,
1: জয় জগন্নাথ।

আজি সন্ধ্যা 6:10 শুনেপারে এক ভক্তি গীত দেশাত্মবোধক সঙ্গীত শুনেপারে 6:15 সময় ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম 6:20 সময় রাতে 7টায় শুনেপারে ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম কার্যক্রম কৃষি হালচাল শুনেপারে রাতে 7:30 সময় রাতে 8:15 সময় শুনেপারে হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী শুনেপারে রাতে 9:30 সময় রাতে 10টায় শুনেপারে নাটক অভিযান শুনেপারে আকাশবাণী কটক কেন্দ্রর।

শ্রোতা বন্ধু নমস্কার। আম দেহকু সুস্থ ও নিরোগ রাখিবা পাই খাদ্যর যেপরি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক সেইপরি নিজে সুস্থ হয়ে নিরাময় জীবনযাপন করিবা পাই সুস্থ ও স্বচ্ছ পরিবেশর মধ্য আবশ্যক রয়েছে। তেবে সফা সুতরা এবং সুস্থ পরিবেশকু আমি সাধারণত স্বচ্ছতা বলে কইথাও। এই পরিপ্রেক্ষীরে আজির আমার কার্যক্রম উজ্জ্বল আম দেশ।

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাই ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউভাবে বৃক্ষরোপণ কার্যক্রম করছেন জাঁবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কহিলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নিয়েছি। গঞ্জাম জেলার ওইএস অফিসর ভাবে কার্য করুথিলি, তিন বর্ষ হল অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি? আমি যে দেখুছু বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপন আপনার সহিত পিলা মানে বি অছন্তি, আর আপনার সহকর্মী মানে বি অছন্তি, তো আজি কোন কোন সব বৃক্ষরোপণ করিছন্তি?
1: আজ আমি সাধারণত যে গছ শীঘ্র বড়িব ছাই দেব সেইভাবে গছ, তা সহিত কিছু ফল গছ বি লগাইছু, যেমিতি আম্ব গছ, পণস গছ, তা সহিত বেল গছ এবং অন্যান্য গছ বি লগাউছু।
0: এই সব গছ কোঠু আনিলে?
1: আমি জঙ্গল বিভাগ রু অনুরোধ করি আনিছু।
0: জুলাই মাসে এবে আরম্ভ করেছেন না আগুর লগাইছিলে?
1: সাধারণত জুলাই এক রু সাত হচ্ছে বনীকরণ সপ্তাহ, সেই অবসরে আমি কার্য আরম্ভ করছু, এবং সপ্তাহ সরিলা পরে মধ্যে যে বর্ষা দিন রয়েছে, তেণু যেটি খালি জায়গা অছি সেইটা বি গছ লগাইবা পাই দেখু।
0: আপন স্কুল ছড়া আউ বাহারে কোটি কোটি গছ লগাইবা পাই যোজনা করিছন্তি?
1: আমি সাধারণত বিদ্যালয়ের যে জায়গা খালি পড়িছি খেলো পড়িয়ার পার্শ্ব মানকরে গছ হলে ছাই হব, তা সহিত পিলা মানে উপকৃত হবে, এবং বাহারে মধ্যে যেটি জায়গা রহুছি হত্তা বাহারে মধ্যে যদি খালি জায়গা অছি এবং আম পিলা মানে দায়িত্ব নেই পারিবে অন্তত গছটা বঞ্চিবা, সেইভাবে জায়গা বাছিকি লগাউছু। আমি কুইন মিশন হাইস্কুল ছড়া বি বিনায়ক আচার্য হাইস্কুলে গছ লগাউছু, তা সহ কেসি হাইস্কুলে মধ্যে গছ লগাইছু, এবং এই খলিকোট এবং পুরুষোত্তমপুর ব্লকর বিভিন্ন বিদ্যালয়ের বি গছ লগাইছু, বিদ্যালয় হত্তা বাহার পটে বি গছ লগাইছু।
0: তো পণ্ডা বাবু, আপনার গোটে বহুত মানে বড় কথা গোটে কহিলে, যেমতি কহুতলে পিলা মানে দায়িত্ব নেলা ভাবে জায়গায় আপনার লগাউছন্তি, তো পিলা মানে যেটিকি পৌঁছি পারিবে আর সেমানে দেখা রক্ষা করে পারিবে, তো সেমানকু আপন কোন মানে কহিকি প্রোৎসাহন দউছন্তি আর সেমানকু কোন প্রেরণা দউছন্তি?
1: বৃক্ষর উপকারিতা সেমানকু বুঝাইবাকু পড়ুছি, গছ কোন পাই দরকার, গছ কেমিতি পরিবেশ সংরক্ষণে সাহায্য করে, গছ কেমিতি অম্লজান বৃদ্ধিরে সহায়ক হুয়ে, অঙ্গারকাম্ল কেমিতি গছ দ্বারা অবশোষিত হুয়ে, তা সহিত গছ কেমিতি তাপমাত্রাকু কমেবারে সাহায্য করে, জল সংরক্ষণে সাহায্য করে, মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে, এসব বুঝেই পিলামানকু প্রেরণা দউছু যে কেমিতি সেমানে গছ পাই আকৃষ্ট হবে, গছ লগাইলে সেমানকর ভবিষ্যৎ সুরক্ষিত হব, সেইথিপাই সেমানে উৎসাহিত বি হউছন্তি, তা সহিত সেমানকু বি আমি দায়িত্ব দউছু যে যেটি অধিক গছ লগা হচ্ছে গোটিয়ে গছকু দুই তিন জন পিলাঙ্কু দায়িত্ব দউছু, যেটি কম গছ লগা হচ্ছে গোটে গছরে মধ্যে সাত আট জন পিলাঙ্কু দায়িত্ব দউছু, সেমানে তার বাড় দেবে এবং তাকু দায়িত্ব নেবে, জল দেবে, মুখ্যত জলটার আবশ্যকতা যেতবে বর্ষা ন হুয়ে, গোটে বর্ষ দুই বর্ষ যদি পারে দিয়া হব গছ বড় হয়ে যাচ্ছে।
0: আচ্ছা পণ্ডা বাবু, আপনার এটা তো বৃক্ষরোপণ সম্পর্কে কহিলে, আমি শুনবাকে পাই যে আপনার স্বচ্ছতা কার্যক্রম মধ্যে করছেন, আউ বহু দিন ধরে যেহেতু আপনার স্কুলে প্রধান শিক্ষক ভাবে কাম করুলে, আউ বর্তমান তো অবসর নেই সারি, তাপরে আমার যে ওড়িশা শিক্ষা সেবার মধ্যে আপনার বহু দিন ধরে মানে কার্য করছেন, স্বচ্ছতা পাই বিশেষ করে পিলা মানুষ নিয়ে কোন কোন কার্যক্রম করছেন?
1: আমি মো জুনিয়র রেডক্রসর সম্পাদক ভাবে কোরাপুটে এবং গঞ্জাম জেলার বহুদিন কার্য করেছি, এবার মধ্যে গঞ্জাম জেলার জুনিয়র রেডক্রসর মেন্টর ভাবে কার্য করুছি, তেণু মো সহিত প্রধান শিক্ষক এবং জুনিয়র রেডক্রস পরামর্শদাতা মানকর ভালো সম্পর্ক রয়েছে। আমি বিশ্ব হাত ধোয়া দিবস পালন করুছু প্রতিবর্ষ অক্টোবর পনের, সবু বিদ্যালয়ের সেইদিন আমি বুঝাউছু পিলা মানুষ হাত ধোয়া কাহিকি আবশ্যক, পিলার যদি হাতটি পরিষ্কার রহে তাহলে তাকু পেট রোগ এবং অন্যান্য শ্বাসগত রোগর রক্ষা মিলিথায়, যেমন সাধারণ থন্ডা জ্বর, হইজা বা ঝাড়াবান্তি বা আন্ত্রিক জ্বর, হেপাটাইটিস, এসব রোগর রক্ষা মিলিথায়, সেইপা হাত ধোয়াকে সাবুন লগাই কেউ উপায়ে সে হাত ধোবে তাকে শিখছু, পিলা মানে নিজ ঘরে বি বাপা মা প্রোৎসাহিত করছেন হাত ধোবা, হাত ধোয়া সহিত সে অন্য

0: প্রত্যেক রঙ ও চিহ্ন ভারতীয় সংস্কৃতি ও আদর্শর প্রতীক হয়েছি। গেরুয়া বা সাফ্রন রঙ সাহস, ত্যাগ ও বলিদানর প্রতীক। ধলা শান্তি, সত্য ও পবিত্রতার সংকেত বহন করুথা বেড়ে সবুজ রঙ সমৃদ্ধি, বিশ্বাস ও সুজলা সুফলা ধরিত্রীকে প্রতিনিধিত্ব করুছি। চব্বিশটি অর বিশিষ্ট অশোক চক্র নিরন্তর প্রগতি, ধর্ম ও ন্যায়ের প্রতীক হয়ে রয়েছে। চেন্নাইর সেন্ট জর্জ পোর্টে রয়েছে ইতিহাস আম জাতির কাহিনীকে প্রতিফলন করুছি। বার ফুট লম্ব এবং আট ফুট চৌড়া এক শুদ্ধ রেশম পতাকা ভারতীয় স্বাধীনতা গ্যালেরিতে ঝুলুছি। ১৯৪৭ মশিয়া অগস্ট ১৫ তারিখে স্বাধীন ভারতের প্রথম থর উড়া যাই পতাকাগুলিক মধ্যে অন্যতম। দেশের স্বাধীনতা লক্ষ লক্ষ লোকঙ্ ত্যাগ, সংঘর্ষ এবং আশার এহি এক নিরব তথা শক্তিশালী প্রমাণ। ১৯৪৭ মশিয়া অগস্ট মাস ১৫ তারিখ সকাল ৫:৩০ উড়া যাই এই পতাকা দিগন্ত উপরে এক নূতন যুগর সূর্যোদয় প্রতিপাদন করুছি। শতাব্দীর উপনিবেশবাদী শাসনকু সহ্য করা এক জাতি পাই অত্যন্ত আনন্দ, গর্ব এবং আশ্বস্তির মুহূর্ত। আজি মধ্যে যে সেন্ট জর্জ পোর্ট সংগ্রহালয় পরিদর্শন করতে সেমানক পাই এই পতাকা সম্মুখে দণ্ডায়মান হওয়া এক নম্র তথা সম্মানাস্পদ অভিজ্ঞতা আনিথায়। ভারতীয় জাতীয় পতাকা কেবল যে স্বাধীনতার প্রতীক তাহা নুহে, বরং স্বাধীনতা সহ জড়িত দায়িত্বক মধ্যে স্মরণ করাই থাকে। ভারতীয় পতাকা সংহিতা ২০০২ ত্রিরঙ্গাকু সম্মান এবং মর্যাদা প্রদর্শনকু পরিপ্রকাশ করে। ঘরোই, সার্বজনীন এবং সরকারি প্রতিষ্ঠান দ্বারা পতাকা প্রদর্শন সংক্রান্ত নিয়মাবলীকু এহা দর্শাইবা সহিত সম্মানর সহিত ব্যবহারকু সুনিশ্চিত করুছি। পরিবর্তিত বিশ্বরে ভারতীয় জাতীয় পতাকা এক স্থির আশা এবং বিশ্বাসর প্রতীক হয়ে রয়েছে। সংঘর্ষ, ত্যাগ এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বে নিজস্ব উদ্যমের সলখী হয়ে এবং বিশ্বস্তরের নিজপাই স্বতন্ত্র স্থান দাবি করে এক জাতির অদম্য মনোভাবক এই পতাকা স্মরণ করাই থাকে। দেশক আগুক বড়া স্বপ্ন ও আকাঙ্ক্ষার এহি এক জীবন্ত প্রতীক।
1: শুনলে আজির প্রসঙ্গ আকাশবাণী কটক কেন্দ্রর। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্রর, প্রচারিত হচ্ছে ১০৩.৪ এফএম মাধ্যমে।
2: ওড়িশা সরকারঙ্ক সমবায় বিভাগ তরফরু রাজ্যর সমস্ত কৃষক ভাই ভৌণী মানকু সূচিত করা যাউছি যে চলিত ২০২৬ মসিয়া খরিফ ঋতু পাইঁ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নিজ ফসল ধান, মকা, কপা, অদা, মান্ডিয়া, চীনাবাদাম, হলদী ও হরড় চাষের বীমা পঞ্জীকরণ করাই নিয়ন্তু। ভাগ চাষী, ঋণী ও অণঋণী চাষী সমস্তে নিজ ফসলর বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ ৩১ জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা ৫ একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল ১ টাকা দেওয়া পড়ব। অধিক বরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোন ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্রর। বর্তমান আসন্ত শুণবা ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম। প্রথমে কণ্ঠশিল্পী অক্ষয় মহান্তি, চলচ্চিত্র স্বপ্ন সাগর।

0: বড় বিচিত্র বিচিত্র এই কাঞ্চি রাজ্য, একা পানি একা পবন, রাজা কহে চণ্ডাল আ প্রজা কহে দেবতা, গরিব যাহা কহে সিধা ধনীর সেটা বঙ্কা।
1: এ এটি বসি কোন বঙ্কা সিধা ভাবুছেন, বাট ভুলি গেলে না কোন?
0: না না সে ভয় মোর না। আপন
1: এই বাটে যাওতিলি, দেখিলি গছ মূলে গোটায় সুন্দর ঘোড়া, কোন আপনকর?
0: হ্যাঁ।
1: বন্ধা হই নাই, কোড়ে পলাই যাব নাই?
0: অশিক্ষিত নুহে, মরিবা পর্যন্ত সে প্রভু ভক্ত।
1: ও আসিলে কোঠু?
0: কাঞ্চিগড়ু। ভারী শোষ লাগিলা, লোকটি আসুথিলা এইটু কোঠু পানি মন্দা আনিব বলি কহি যাইছে।
1: এটি তো কোঠি পানি থিলা পরি লাগু নাই, কাঞ্চিগড়ু পি আসিলে নাই?
0: না, আত্মা ডাকিলা নাই।
1: কাবেরীর পবিত্র পানি পিইবাকু আত্মা ডাকিলা নাই কাই কি?
0: কাঞ্চিগড়ের মাটি ছুঁই কাবেরী এটি অপবিত্র হয়ে যাইছে।
1: আশ্চর্য কথা তো কহুছ, কাবেরী এঠারে অপবিত্র
0: হব না? দেবতা যৌঠি চণ্ডাল বোলায় সেই মাটি
1: মাটি কু যোগায় না। তাহলে কেউ পবিত্র মাটিরে মহাশয়ঙ্কর জন্ম সে কথা জাঁপারিবি কি?
0: শ্রী পুরুষোত্তম ক্ষেত্র।
1: ও চণ্ডাল যৌঠি রাজা?
0: তুমি জাণ না যুবক, সেই চণ্ডাড়ার চরণ ধূলি তলে
1: অনেক রাজা কুয়াড়ে মুন্ড নুয়ান্তি, কেবল কাঞ্চি রাজাঙ্কু ছাড়ি।
0: সেইটা আউ বেশি বিলম্ব নুহে যুবক, খুব শীঘ্র কাঞ্চি সিংহাসন চণ্ডাড়ার দাসত্ব মানিব।
1: কোন আগরু থারে যেমতি মানিছি
0: এই কথার উত্তর মধ্য শীঘ্র পাইযিব।
1: আপন পুরুষোত্তমরে পৌঁছিবা পূর্বরু না পরে?
0: পরে।
1: ভোকশোষে পুরুষোত্তমরে পৌঁছি পারিবে তো?
0: পর লাগি তোমার কাহিঁকি এত চিন্তা, কোউঠিকি যাব?
1: জগন্নাথঙ্ক পাখকু এই ফুলহারটি নেই।
0: এতে বাটুরু
1: যায় নাহি না কাঞ্চিরে ফুটিছি বলি অপবিত্র?
0: না না সুকুমার জীবন তো।
1: আপনকর কঠোর জগন্নাথ সুকুমারর ছায়া সহি পারন্তি নাহি না গ্রহণ করন্তি নাহি, যদি বা তাহাই হেই থায়ে তেবে এথরে দোষ কাহার কহন্তু তো? যে টেকি দিয়ে তার না যে নেই ন পারে তার?
0: দেখুছি বড় বিষম প্রশ্ন তোমার, মোর কহিবার কথা কোন কি, এতে দূর বাটরু ফুল নেই পুরুষোত্তম যাওছ, মৌলি যাব নাই?
1: মো কিন্তু জানিছি মন সিনা মৌলে ফুল নুহে, মন যাহাকু থরে দেবতা নাঁরে টেকি দেইছি ভোগ হবা পূর্বরু সে যদি মৌলি গলা তাহলে দেবতার আউ বিশেষত্ব রহিলা কোঠি?
0: বাড়ক সুলভ তোমার এই যুক্তি,
1: তথাপি মু যিবি যেহেতু যা মোর প্রয়োজন, যদি এ ফুল মৌলি যায় তাহলে জনা তো পড়িব যো মন এ ফুল গুন্থিছি সে কেড়ে টাণ, আউ যাহা লাগি এ ফুল গুন্থা হয়েছি সে দেবতা না পথর? হও সে কথা ছাড়ন্তু, পানি পিইবাকু অপেক্ষা করছন্তি পরা, সে লোকটি এনিকি আসুছি বোধহয় পানির সন্ধান সে পাইছি, হও পানি পি পছরে আসন্তু মু আগে আগে যাউছি।
0: আশ্চর্য আশ্চর্য যুবকা,

0: চমৎকার, অতি চমৎকার। জ্যোৎস্না রাতির চিলিকা জলরাশিরে নীল ও পিতর কি অপূর্ব সম্মিলন, বিচিত্র দৃশ্য। প্রকৃতির এই মিলন ভিতরে পুরি রয়েছে পূর্ণতা, মাদকতা ও সার্থকতা, যাহা মনুষ্য জীবনের দুর্লভ ও দুষ্প্রাপ্য।
1: মণিমাঙ্কর জয় হউ।
0: পদ্ম, কিছু কহিব পদ্ম?
1: না মহারাজ, আপন শিবির ছাড়ি একুটিয়া চিলিকা কূলক চালি আসবার।
0: বন্দির আয়ত্ত কোণ পদ্ম?
1: বন্দী সম্রাট পুরুষোত্তম দেব?
0: মু তো দেবতা নুহে, মনুষ্য। মনুষ্যর প্রাণ অছি, ধমনীরে রক্ত অছি, হৃদয়ে স্পন্দন অছি, আও জীবনরে জীবনের অনুভূতি মধ্যে অছি। সম্রাট হেলে মধ্য মু কোণ মনুষ্য ঠারু পৃথক?
1: কিন্তু সাধারণ মনুষ্য ঠারু মহিয়ান, শ্রেষ্ঠ।
0: তার্থ সাধারণ ঠারু সুখ দুঃখর অনুভূতি মোর অধিক।
1: এ প্রশ্নর সমাধান মহারাজ নিজে করিবে সিনা।
0: সমাধানর কোনসি প্রমাণ মু দেখু নাই পদ্ম। কাঞ্চি বিজয় লাগি মোর চিন্তা ও ভাবনার সীমা নাহি। হঠাৎ মোর মনে হলা মু যেপরি বন্দী, মু দুর্বল।
1: কোন পাই দুর্বলতা মহারাজ?
0: সে থিলা অতীতর এইপরি এক সন্ধ্যা, নববসন্তর প্রথম সমাগম, শুক্ল সপ্তমীর চন্দ্র কিরণর সজাগ আঘাতরে খুলি যাই থাকে কাবেরী পক্ষর দ্বার। হঠাৎ কাঞ্চি রাজোদ্যানর দেখি পারলি দুইটি চপল সুন্দর আউ ভ্রমর কৃষ্ণ উৎকণ্ঠ নয়ন। সেই মাদক ভরা নয়ন যুগলর আকর্ষণরে মো মন প্রাণ সব বন্দী হয়েগলা।
2: মণিমাঙ্কর জয় হেউ।
0: বাহু বলেন্দ্র, সম্বাদ কোণ?
2: পাখ গাঁর গোটে গোপাউনি সম্মুখর দর্শন পাচ্ছিনি।
0: ঠিক আছে, তাকে আসবাক দিও।
2: যথাজ্ঞা মণিমা।
0: গোপাউনির ছদ্মবেশে শত্রুপক্ষর কে গুপ্তচর নুহে তো পদ্ম?
1: গুপ্তচর হেড়ে তার সাহস,
0: যুদ্ধ সময়ে এ অসম্ভব নুহে।
1: যেতে হলে স্ত্রী লোকটাই তো।
0: তথাপি সে অবহেলার যোগ্য নুহে পদ্ম। গুপ্তচর বৃত্তিরে স্ত্রী লোক পুরুষঙ্ক ঠারু অধিক মারাত্মক।
1: কিন্তু কাঞ্চি যেঠারু অনেক দূর,
0: স্ত্রী লোক পক্ষের অসম্ভব কোণ? কিন্তু কিন্তু ইয়ে কোণ পদ্ম, তুমি নিজকে এতে তন্নতন্ন করে চাউছ যে, কথা কোণ?
1: না মহারাজ, মু সেই স্ত্রী লোকটির ছদ্মবেশ কথা ভাবুথিলি।
2: মণিমা, এই সে গোপালুনি।
0: তো না কোণ গোপালুনি?
3: মো না মানিকি মণিমা।
0: ঘর
3: এটিকি গদ্দায় বাট, চিলিকা কূল সত্যিবর পাখ।

0: পুরুষোত্তম দেব বর্তমান ছত্রপতি সম্রাট না চণ্ডাল?
1: আপনার বুদ্ধি ও কৌশলক প্রশংসা না করে রহিপারু নাই মহামন্ত্রী। আপনার ভি চতুর মন্ত্রী লাভ করি গজপতি সিংহাসন মোর ধন্য হয়েছি।
0: মণিমা,
1: আপনার প্রকৃতির বুদ্ধিমান। হে প্রভু চকাডোলা, সব তুমি ইচ্ছা, প্রভু সব তুমি ইচ্ছা।
0: আউ বিলম্ব কাহিকি মা পদ্মাবতী, এ শুভ লগ্নরে জগন্নাথকু সাক্ষী রখি গজপতিঙ্ক গলারে পুষ্পমাল্য অর্পণ করে তাঙ্কু জীবন সাথী রূপে বরণ কর মা। কাঞ্চি জেমাঙ্কু পাছটি আন মায়া।
2: আস জেমা, আস।
3: জয় চণ্ডা দেবতা জগন্নাথঙ্কর,
4: জয়
3: জয় গজপতি মহারাজা পুরুষোত্তম দেবঙ্কর,
4: জয়
3: জয়।